বিপর্য পরিচালনা ব্যবস্থাকে ঐতকাবর কষ প্রভাবী করবারকে শ্রীমতী গর্গ জোর দিয়েছেন। খাস করে বিপর্য আঘর প্রস্তুতি প্রশমন ও গাঁ ইলাকান স্বেচ্ছাসেবী বাহিনী গঠন ভুবনেশ্বর কটক সহরাঞ্চল জল নিষ্কাশন পরিচালনা বাবদে আলোচনা করা যাইতলা। জঙ্গল নিয়া চড়কমরা সাপচবা ও জবর খরার মোকাবিলা লাগি ব্যাপক সচেতনতা কার্যক্রম করা যিবা। সুরক্ষিত সচেতন ও বিপর্য সহনশীল ওড়িশা গঠন দিগে সমকু এক হেগ্রি কাম করবারকে মুখ্য শাসন সচিব পরামর্শ দিয়েছেন। পবিত্র রথযাত্রা অবসরে সম্বলপুর গৌরীশঙ্কর পার্ক নথিবা ওড়িশা ললিত কলা একাডেমী আঞ্চলিক আর্ট গ্যালেরিঠানে ওড়িশার বিশিষ্ট কলাকারমানকর সমূহ চিত্রকলা প্রদর্শনী মণিমা গলাকাল উদ্ঘাটিত হয়েযাইছে। প্রদর্শনীতি না করা কলাকারমানকর চিত্রকৃতি ঠান পাইছে। এই প্রদর্শনী আবার 22 তারিখ তক চালবা। পানিপাক ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। এতার প্রভাবতে পুরী সহিতে রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সুবর্ণপুর নুয়াপড়া আর বলাঙ্গীর জেলার জবরনু অতি জবর বর্ষা হবা বলে সতর্ক সূচনা জারি করা যাইছে। এছরে আঞ্চলিক খবর ইন শেষ হলা। আর বেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকরি 2 মিনিট থি জুহার।

শ্রোতা বন্ধু, ন্যায়পূর্ণ বিশ্ব গঠনরে আন্তর্জাতীয় ন্যায় দিবসর ভূমিকা আজি আমি আম কার্যক্রমে এই বিষয়ে আলোচনা করা। তবে শ্রোতা বন্ধু, এ কেবল গোটিয়ে দিবস নুহে, বরং মানব সভ্যতার মূল আদর্শ সহ জড়িত গোটিয়ে মহত্বপূর্ণ প্রসঙ্গ মধ্য। তবে ন্যায় হচ্ছে সেই শক্তি যাহা সমাজকে স্থিরতা, শান্তি এবং সমানতা প্রদান করে থাকে। যেঠারে ন্যায় নাই সেঠারে শান্তি রহিপারে না, যেঠারে অন্যায় বড়ে সেঠারে অসন্তোষ, হিংসা এবং সংঘর্ষ মধ্যে জন্ম নেই থাকে। তেণু সমগ্র বিশ্বরে ন্যায়ের স্থাপনা করা আজির সময়ের সবুঠারু বড় আবশ্যকতা। প্রতিবর্ষ জুলাই 17 তারিখে আন্তর্জাতীয় ন্যায় দিবস পালন করা যায়। 1998 মসিহারে রোম সম্মতি পত্র গ্রহণ করা যাই আন্তর্জাতীয় অপরাধ ন্যায়ালয় গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ, নরসংহার, মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকার উল্লঙ্ঘন ভলি ঘটনা পাই দোষী মানুষ ন্যায়ের কাঠগড়াকু আনিবা। আজ বিশ্ব দ্রুত গতিরে আগুকু বড়ুচি। বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনীতিরে অনেক উন্নতি হয়েছি, কিন্তু অন্যপক্ষে যুদ্ধ, আতঙ্কবাদ, শরণার্থী সমস্যা, শিশু মহিলাঙ্ক প্রতি হিংসা, জাতিগত বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন ভলি সমস্যা বিশ্বকু চিন্তিত মধ্য করুচি। এপরি পরিস্থিতিরে আন্তর্জাতীয় ন্যায় দিবস আমাকু

বন্ধু আলোচনা করলে আন্তর্জাতীয় ন্যায় দিবস সম্পর্কে। তবে শেষে মু এতিকি কহিবাকু চাহে যে আন্তর্জাতীয় ন্যায় দিবস কেবল গোটিয়ে তারিখ নুহে, এহা এক চেতনা, গোটিয়ে সংকল্প এবং গোটিয়ে দায়িত্ব। আসন্তু আমি সমস্তে ন্যায়, মানবাধিকার এবং শান্তির মূল্যবোধকু নিজ জীবনের অনুসরণ করে গোটিয়ে ন্যায়পূর্ণ, শান্তিপূর্ণ এবং মানবিক বিশ্ব গঠনরে নিজের অবদান রাখিবা। ন্যায়ের আলোকরে হি শান্তির সূর্য উদয় হুয়ে এবং শান্তির পথরে হি মানবতার প্রকৃত বিজয় নিহিত রয়েছে। তবে শ্রোতাবন্ধু, সময় অবিরাম গতির গতিশীল, এই দেখু না কতবে যে সময় যাই কার্যক্রমর শেষ সীমার পৌঁছলে তা আদৌ বি জনাপড়ুনি। তবে যা পূর্ব আপনার অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আমাকে নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকানাটি হচ্ছে বিকাশধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 7690042। পুনে ভেটবা আউ এক নূয় অধ্যায়ের আউ কিছু নূয় বিষয়বস্তুকে নিয়ে। সেতবে যায় আপনার রেডিও সাথী মধুস্মিতা বিদায় দিও। নমস্কার।

শেষ হল বড় পাহাড়ের গীত। এই ক্রমে আজ আপনার শুনলে ওরাম গীত পরিবেশন করেছিলেন কর্মী ওরাম এবং সাথী আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকনা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: সিনে সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীত অলকা একনিক এবং অভিজিৎ কণ্ঠে, ইব্রাহিম আসিক রচনার, রাজেশ রোশন সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র আপ মুছি অচ্ছি লগ্নে লাগে।

0: শ্রোতাবন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তেবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আম পাখরে রহিছি সবু প্রকারর খাদ্য ও পানীয়, পর্সনাল কেয়ার, হোম কেয়ার এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রীর বিশাল সম্ভার, সবুকিছি গোটিয়ে জায়গায় ও উচিত মূল্যরে। অধিক জাণিবা পাই কিংবা অর্ডার দেবা পাই আজি হি কল করন্তু 7008900554 রে। রত্নমালা এন্টারপ্রাইজেস, গুণবত্তা আউ বিশ্বাসর প্রতীক। শ্রোতাবন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তেবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আম পাখরে রহিছি সবু প্রকারর খাদ্য ও পানীয়, পর্সনাল কেয়ার, হোম কেয়ার এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রীর বিশাল সম্ভার, সবুকিছি গোটিয়ে জায়গায় ও উচিত মূল্যরে। অধিক জাণিবা পাই কিংবা অর্ডার দেবা পাই আজি হি কল করন্তু 7008900554 রে। রত্নমালা এন্টারপ্রাইজেস, গুণবত্তা আউ বিশ্বাসর প্রতীক।
1: পরবর্তী গীত সোনু নিগম এবং শঙ্কর মহাদেবঙ্ কণ্ঠে, সমীরক রচনার শঙ্কর এহসান লয়ঙ্ক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র 1 রে 11।

পরবর্তী গীত সোনু নিগম, কুণাল গঞ্জেওয়ালা এবং আকৃতি কাকরঙ্গ কণ্ঠরে, সমীরক রচনার হিমেশ রেশমিয়াঙ্ক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র চুপ চুপ কি।

অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অনন্ত পথে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কটি

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:10 শুনিবে ছান্দ, 6:30 ওড়িয়া আলবম গীত, 7:25 জেলা হালচালে সুবর্ণপুর জেলার খবর জাঁপারে, 7:30 ক্ষেত খমার, এতে খরিফ ধান ও মান্ডিয়া চাষ সম্পর্ক সাক্ষাৎকার শুণবে সফল মহিলা চাষী সুরেখা মহন্ত। রাতে 8:00 শুণবে মনছুয়া হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10:00 নাটক পুরুষোত্তম দেব, মূল রচনা গোদাবরী সুমিশ্র, বেতার রূপান্তর এবং পরিচালনা মনোরঞ্জন দাস, রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। শ্রোতাবন্ধু, ইয়েলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসন্তু জানি নেবা আগামীকাল শনিবার কার্যক্রমর সূচনা। শ্রোতাবন্ধু, আসন্তকালি সকাল 6:05 শুণবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা, 6:35 শ্রীরাম।

আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু আসন্ত শুণবা ছাদ কণ্ঠশিল্পী আশালতা ষড়ঙ্গী পুরাতন রচনার গাইছেন।

0: ତ ବଢିଆ କଥା ଆପଣ ପାଣି ସୁବିଧା କରିକି ଚାଷବାସ କରୁଛନ୍
1: ମୁଖ୍ୟ ରହୁଛି ଆଜ୍ଞା ପାଣି ପାଣି ନହେଲେ କୌଣସି ଚାଷ ଠିକ ସେ ହେବ ନାହିଁ ତ ଆମେ ପାଣିକୁ ସବୁବେଳେ ଜଗିକି ରଖିଥାଉ ଖରାଦିନ ଆସିଗଲା ମାନେ ନାଳରେ ସେଇ ଯୋଉ ବସ୍ତାରେ ବାଲି ହଉ ମାଟି ହଉ ପ୍ୟାକ୍ କରିକି ତାକୁ ବନ୍ଦ କରିକି ରଖି ଦେଇଥାଉ ଖରାଦିନ ସାରା ସେଠି ଆମେ ଚାଷ ପାଇଁ ପାଣିର କିଛି ଏମିତି ଅସୁବିଧା ହୁଏ ନାହିଁ
0: ତ ଏହାଦିନ ବର୍ତ୍ତମାନ କଣ ଚାଲିଛି ଧାନର
1: ଧାନ ତ ରୁଆ ରୁଇ ଚାଲିଛି ଆଗରୁ ଯୋଉ ଖରା ମାସରେ ଆମର ପନିପରିବା ଚାଷ ହେଇଥିଲା ତ ସେଟା କିଛି ସରିଯାଇଛି ଆଉ ଭେଣ୍ଡି ଆଉ ଝୁଡ଼ଙ୍ଗ ଯୋଉ ଲଗେଇଥିଲୁ ସେଟା ଟିକେ ପରେ ଲଗେଇଥିଲୁ ମେ ମାସ ଆଡକୁ ଯେ ସେଟା ଗୁଡା ଜାଗାରେ ଲଗା ହେଇଛି ଏବେ ବର୍ଷା ଦିନଟା ସାରା ସେଠୁ ଝୁଡ଼ଙ୍ଗ ଭେଣ୍ଡି ବାହାରୁଛି ଧାନ ଚାଷରେ ତ ପନିପରିବା ଚାଷ ବି ହଉଛି ଆଉ ଏବେ ଆଜ୍ଞା ମାଣ୍ଡିଆ ଚାଷ ବି ଆମେ ଗତ ବର୍ଷ ଠୁ ଆରମ୍ଭ କରିଦେଇଛୁ ଆଜ୍ଞା ଏଥର ତଳି ପକା ହବ ଏଇ ଯୋଉ ବର୍ଷାଟା ଲାଗି ରହିଛି ବର୍ଷା ଟିକେ ସୁଖାପାଗ ହେଇଗଲେ ତଳି ପକେଇଦବ
0: ତ ମାଣ୍ଡିଆର ତଳି ଯେନ୍ ପକାବେ ଆପଣଙ୍କର ଧାନ ଚାଷ ଭଳିଆ କରସନ୍ କି କେନ୍ତା କାଣ କରସନ୍
1: ଧାନ ଚାଷ ଭଳିଆ ହିଁ ହୁଏ କିନ୍ତୁ ଧାନ ଭଳିଆ ଏତେ ଅସୁବିଧା ଏଇ ମାଣ୍ଡିଆ ଚାଷରେ ଦେଖା ନାଇଁ ଯାଏ ତଳି ପକେଇବାଟା ବି ସେମିତି ଗୁଡା ଜାଗାରେ ବର୍ଷା ଲାଗିଛି ତ ଟିକେ କାଦୁଅ ହଉଛି ଜମିରେ ଗୁଡା ଜାଗାରେ ଆମେ ହଳ କରିକି ଶୁଖା ପାଗ ଦେଖିକି ଖତ ଦେଇକରି ଯୋଉଠି ତଳି ପକା ହବ ସେ ଜାଗାଟା ଟିକେ ଉଚ୍ଚା କରିକି ବେଡ୍ ପକା ହୁଏ ଆଉ ସେଠି ତଳିଟା ପକେଇଦେ ମାନେ ବର୍ଷା ଆସିଲେ ବି ସେଠି ପାଣି ଜମିବ ନାହିଁ ଚାରାଟା ମାନେ ଭଲ ଉଠେ
0: ଏଟା କମ ପାଣିରେ ବି ହେଇଯାଉଛି
1: କମ ପାଣି ପାଣି ବେଶୀ ଦରକାର ନାହିଁ
0: ତ ମାଣ୍ଡିଆ ବିହନଟା ଆପଣ କେନୁ ଆଣିଛନ୍
1: ଏଟା ଆଜ୍ଞା କୃଷି ଅଫିସରୁ ଆମକୁ ଦିଆ ହେଇଥିଲା ଗତ ବର୍ଷ ଏ ବର୍ଷ ବି ଆସିଯାଇଛି ଆମେ ଯାହାର ପାଖରୁ ଆଣୁ ସେମାନେ କହୁଥିଲେ ଆସିକି ନେଇଯିବ ବୋଲି ତ ବର୍ଷା ଲାଗିଛି ସେଥିପାଇଁ ଆମେ ଆଣିନାହିଁ ଜମି ହେଇଗଲେ ଆଣିକି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପକେଇଦବୁ ଗତ ବର୍ଷର ବି କିଛି ରଖିଛୁ କିନ୍ତୁ ନୂଆ ବିହନଟା ପକେଇଲେ ଟିକେ ଭଲ ହବ
0: ତ ମାଣ୍ଡିଆ ଚାଷରେ ବି ତ ଆପଣଙ୍କର ଅଭିଜ୍ଞତା ରହିଛି ତ ଏ ଯେନ୍ ମାଣ୍ଡିଆ ଚାଷରେ କେନ୍ କେନ୍ କଥା ପ୍ରତି ବିଶେଷ କରି ଧ୍ୟାନ ଦେବାର କଥା ଭଳିଆ ଲାଗୁଛେ ଯାହା ଦ୍ଵାରା କି ଚାଷବାସ ଭଲସେ ହେଇଛି
1: ମାଣ୍ଡିଆ ଚାଷରେ ବିଶେଷ ହଉଛି ଜମିରେ ଆଜ୍ଞା ମାନେ ପାଣି ଯେତିକି ଶୁଖା ରହିବ ଜମିଟା ମାଣ୍ଡିଆ ଚାଷଟା ସେତିକି ହୁଏ ବେଶୀ ତାର ରୋକ ନାଇଁ ଲାଗେ କି ସାର ବି ବେଶୀ ପରିମାଣରେ ଦେବାକୁ ନାଇଁ ପଡେ ଅଳ୍ପ ସାର ଖତ କିମ୍ବା ପାଣିରେ ବି ଔଷଧ ପତ୍ର ବି ସେମିତି କିଛି ଅଧିକ ଦରକାର ନାଇଁ ହୁଏ ମାଣ୍ଡିଆ ଚାଷ ପାଇଁ ଘାସ ଟିକେ ହେଲେ ତାକୁ ବାଛି କରି ଆମେ ସଫା କରିଦେଉ ଧାଡି ଧାଡି କରିକି ଲଗା ହେଇଥାଏ ତ ଘାସ ସଫା କରିବାର ଲାଗି ବି ଆମକୁ ସୁବିଧା ହୁଏ
0: ଆଉ ଖତ ସାର କଣ ଏଥିରେ ବିଶେଷ କରି ବ୍ୟବହାର କରୁଛନ୍ ଗଲା ବର୍ଷ ତ କରିଥିଲେ
1: ଆଜ୍ଞା ଔଷଧ ପତ୍ର ଆଜ୍ଞା ଏଠି ସେମିତି ତ କିଛି ଔଷଧ ପତ୍ର ଦିଆ ନାହିଁ ଯେ ସାରଟା ଟିକେ ଦିଆ ହୁଏ ମାନେ ହଳ କଲା ବେଳେ ଆଗରୁ ଆମେ ଶୁଖାରେ ଖତ ଦେଇ ଦେଇଥାଉ ଆଉ ନିମ୍ବ ସାର ବି କିଛି ଦିଆ ହେଇଥାଏ ମାନେ ରୋଗ ପୋକ ନାଇଁ ଲାଗବା ପାଇଁ ଲଗେଇଲା ବେଳେ ଡିଏପି ଆଉ ପଟାସ ମିଶେଇ କରି ଆମେ ଦେଇଦେଉ ତାପରେ ଗଛଟା ଉଠିଗଲା ପରେ ମାନେ ମାସେ ଭିତରେ ଟିକେ ୟୁରିଆ ସାର ଏତେ ତ ଦରକାର ନାହିଁ ହାଲକା ଯଦି ଉଠି ନାଇଁ ପାରିଲା ଗଛଟା ଯଦି ସୁସ୍ଥ ସବଳ ଦେଖା ନାଇଁ ଗଲା ହୃଷ୍ଟ ପୃଷ୍ଟ ନାଇଁ ବଢିଲା କହିଲେ ଟିକେ ୟୁରିଆ ସାର ଦରକାର ହୁଏ ଆଉ ନହେଲେ ତ ସେମିତି କିଛି ସାର ଔଷଧ ଆମେ ବ୍ୟବହାର କରିନାହିଁ ମାଣ୍ଡିଆ ଚାଷ ଲାଗି ଆଉ ଲଗେଇଦେଲେ ସେଟାର ମାନେ କିଛି ପାଣି ଦେଖିବାକୁ ବି ପଡବ ନାହିଁ ଜମି ଶୁଖା ରହିଲେ ବି ତାର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ
0: ତ ମାଣ୍ଡିଆ ଚାଷ ଲାଗି ଆଜ୍ଞା ମାନେ କେନ୍ତା କେନ୍ତା କରବ ବୋଲିକରି କିଛି ବତେଇଥିଲେ ଆସିକରି
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆମର କୃଷି ଅଫିସ ର ଅଛନ୍ତି ମାନେ ଫିଲ୍ଡ ରେ ବି ଆସିକି କିଛି ଲୋକ ଅଛନ୍ତି ଆମର ପାଖ ଏରିଆର ବି କଣ୍ଟାକ୍ଟରେ ଅଛନ୍ ସେମାନେ ବୁଝିକରି ଆମର ପାଖକେ ଆସିକରି କହିଲେ ଯେ ଏଇ ଚାଷଟାକୁ ଆରମ୍ଭ କର ମାନେ ଧାନ ତ ଚାଷ କରୁଛୁ ତା ସାଙ୍ଗରେ ୟାର ମାନେ ଚାହିଦାଟା ଟିକେ ଅଧିକ ଅଛି ସେତିକି ପାଇଁ ଆମେ ଗତ ବର୍ଷ ଆରମ୍ଭ କରିଥିଲୁ ତ ଭଲ ଲାଗିଲା ଆମକୁ କରବାର ଲାଗି ମାଣ୍ଡିଆ ଚାଷଟା ତେଣୁ ଏ ବର୍ଷ ବି କରବାର ଆଶା ଅଛି ଆଉ କରିବୁ ବି
0: ଗତ ବର୍ଷ କିଛି ତ ଅସୁବିଧା ନାହିଁ ଚାଷରେ କି ହେଇଥିଲା
1: ନାଇଁ ଆଜ୍ଞା, ଗତ ବର୍ଷ ସେମିତି କିଛି ତ ଅସୁବିଧା ହେଇନାହିଁ, ମାନେ ଆମର ଜୁଲାଇ ମାସରୁ ପୋଡ଼ିଟା ଦେଇଦେଉ ତ ବର୍ଷାଟା ବେଶୀ ସରି ଯାଇଥାଏ, ଲଗେଇ ସାରିଲା ପରେ ଅମଳ ବେଳକୁ ଟିକେ ଖାଲି ବର୍ଷା ନାଇଁ ହେଲା ହେଲେ ଅମଳଟା ଠିକ ହୁଏ, ମାନେ ଯଦି ବର୍ଷା ପିଟିଦେଲା ଯେଟା ପାକଳ ହେଇଯାଇଥାଏ ସେଟା ଝଡ଼ିଯାଏ, ତ ପାକଳ ହେବାର ଆଗରୁ ତାକୁ ଟିକେ ଅମଳ କରିକି ରଖିଦେଲେ ସେଟା ମାନେ ନଷ୍ଟ ନାଇଁ ହୁଏ ଆଉ।
0: ମାଣ୍ଡିଆ ବିହନ ଆଣୁଛନ୍ ଏଇଟା କେତେ ଦିନ ଅଛି ଆସେ, ଲଗଭଗ କେତେ ଦିନ ଲାଗୁଛି?
1: ତିନି ମାସ ଭିତରେ ଅମଳ ହେଇଯାଉଛି।
0: ତ ଏଇଟାକେ ବିକ୍ରି କରିବା ଲାଗି କିଛି ଅସୁବିଧା ହଉଛି କି ସରକାର ନେଇ ଆସନ?
1: ବିକ୍ରି କରବାର ତ ଆଜ୍ଞା ଗତ ବର୍ଷ ଆମର ସେମିତି କିଛି ଅସୁବିଧା ନାଇଁ ହୁଏ, ଆମର ଖାଇବାର ପାଇଁ କିଛି ରଖିଲୁ ଆଉ ବାକି ଗୁଡା ସେଇ ସେମାନେ ହିଁ ନେଇଗଲେ।
0: ମାନେ ସରକାର ନେଇ ଯାଉଛନ୍ ଆସିକରି, ବ୍ଲକ ବ୍ଲକ ଆସିକି ନେଉଛନ୍ ନା କଣ?
1: ହଁ, ବ୍ଲକ ମାନେ ଯିଏ କଣ୍ଟାକ୍ଟ ରେ ଥାନ୍ ତାଙ୍କର ପାଖକେ ପହଞ୍ଚାଇ ଦେଲେ ସେମାନେ ସେଟା ନେଇଯାନ।
0: ଆଉ ରୋଗ ପୋକ ସମସ୍ୟା କିଛି ବିଶେଷ କରି ଦେଖାଯାଏ କି?
1: ରୋଗ ପୋକ ତ ଆଜ୍ଞା ଆମର କରବାର ଭିତରେ ସେମିତି କିଛି ଦେଖା ନାଇ ଯାଇ, ତଳି ପକେଇଲା ବେଳେ ମୂଳ ଚଢ଼ାଟା ହୁଏ, ଯଦି ମୂଳ ଚଢ଼ା ହେଲା ହେଲେ ସେ ଗଛ ଗୁଡା ମାନେ ଚାରା ଯେତିକି ଆଶାରେ ପକା ହେଇଥାଏ ସେତିକି ଆମେ ପାଇ ନାଇଁ ପାରୁ, ନଷ୍ଟ ହେଇଯାଏ। ତ ସେଇ ତଳି ପକେଇଲା ବେଳେ ଯଦି ଆମେ ଧ୍ୟାନ ଦେଇକରି କେମିତି ଗଛଟା ନଷ୍ଟ ନାଇଁ ହେବ ମୂଳ ଚଢ଼ା ନାଇଁ ହେବାର ଲାଗି ସେ ଚାରା ସାଙ୍ଗରେ ହିଁ ପକେଇଲା ବେଳେ ମାଟିରେ ପକେଇକରି ଦେଇଥିଲେ ଆଉ ତାର କିଛି ଅସୁବିଧା ନାଇଁ ହୁଏ।
0: ତ ମାଣ୍ଡିଆ ଚାଷ କରା ପରେ ଯେନ ଅମଲ କରୁଛନ୍ ସେଟା ତ କିଛି ବିକ୍ରି କରୁଛନ୍, ନିଜେ ଯେନ ଖାଇବା ଲାଗି ରଖୁଛନ୍ ସେଟା ରଖୁଛନ୍ କି ନାଇଁ?
1: ହଁ, ଆମର ଖାଇବାର ଲାଗି ଆମେ ରଖିକରି ବିକ୍ରି କରୁଛୁ।
0: ବୋଲେ ଖାଇବାର ଭିତରେ ଏଥିରେ କାଣା କାଣା ସବୁ ଖାଦ୍ୟ ତିଆରି ହେଇପାରୁଛି?
1: ଏଇଟାକୁ ଆମେ ପେଷେଇ ଦଉଛୁ, ଚୁନା କରିକି ରଖି ଦଉଛୁ ସଫା କରିକି, ସେଟା ଆମେ ପିଠା ବି କରିପାରୁଛୁ, ତାପରେ ଇଟିଲି ବି ହଉଛି, ତାର ସାଙ୍ଗରେ ମାଣ୍ଡିଆଟାକୁ ଆମେ କ୍ଷୀରି କରିକି ବି ଖାଉଛୁ, କ୍ଷୀର ସାଙ୍ଗରେ ଗୁଡେଇ କରି ବହୁତ ପ୍ରକାର, କୌଣସି ପିଠାରେ ବି ପକେଇଲେ ତାର ସ୍ୱାଦଟା ନଷ୍ଟ ମାନେ କୌଣସି ଜିନିଷକୁ ଖରାପ ନାଇଁ କରେ, ଭଲ ଲାଗେ ଖାଇବାର ପାଇଁ।
0: ଆଉ ଶୁଣାଯାଉଛି ବା ସବୁଆଡେ ଚର୍ଚ୍ଚା ହଉଛେ ଯେ ଏଥିରେ ବହୁତ ଭିଟାମିନ ବି ରହିଛେ, ତ ଆଉ ଏଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜିନିଷ ବି ତିଆରି କରାହଉଛି, ବିସ୍କୁଟ ହେଲା, ପକୋଡି ହେଲା, ବରା ହେଲା, ସିଙ୍ଗଡ଼ା ହେଲା, ଏନ୍ତା ବି ତିଆରି ହଉଛେ ବୋଲିକରି ଜଣାଯାଉଛେ। ତ ଇଟା ଯିଏ ଚାଷ କରୁଛେ ତାହେଲେ ସେ ଏଥିରୁ ଏସବୁ ଜିନିଷ ତିଆରି କରିକରି ବ୍ୟବସାୟିକ ରୂପରେ ବି ସେ କରିପାରବା?
1: ଆଜ୍ଞା, ବ୍ୟବସାୟିକ ରୂପରେ ହେଲେ ତ ଆଜ୍ଞା ବହୁତ ଲାଭ ହବ, ମାନେ ନିଜେ ଚାଷ କରବ ତାର ସାଙ୍ଗରେ ସେଟା ବ୍ୟବସାୟିକ ଭିତ୍ତିରେ ସେଟା ଯଦି ଲଗେଇ ପାରନା ତାହେଲେ ଆମକୁ ଦୁଇ ତିନି ଗୁଣା ଲାଭ ମିଳିବ ଆଜ୍ଞା। ଆଉ ଏଇଟାକୁ ସମସ୍ତେ ଏବେ ମାନେ ଖାଇବାର ପାଇଁ ଆଗ୍ରହ କରୁଛନ୍। ଆଉ ଗୋଟେ ଆଜ୍ଞା, ମାଣ୍ଡିଆଟା ମାନେ ବିକ୍ରି ନାଇଁ ହେଲେ ବି ଜଣେ ଚାହିଁବ ଯଦି ଏଇ ଯୋଉ ଅଙ୍ଗନବାଡି ମାନଙ୍କରେ ଛୁଆମାନଙ୍କୁ ଦିଆ ହଉଛି ମାଣ୍ଡିଆ ଲଡୁ, କଣ୍ଟାକ୍ଟ କରିକି ଆମେ ସେଇମାନଙ୍କୁ ବି ଯୋଗେଇ ପାରବା, ଆମେ ଘରେ ଥାଇକରି ବିକ୍ରିର କୌଣସି ଅସୁବିଧା ନାହିଁ ମାଣ୍ଡିଆ ଲାଗି।
0: ଆଉ ଅଙ୍ଗନବାଡି ତ ସବୁ ଗାଁରେ ରହୁଛି ନାଇଁ କି?
1: ଆଜ୍ଞା, ପ୍ରତି ମାସରେ ସେମାନେ ମଗଉଛନ୍ ବାହାରୁ ଯୋଉଠୁ ହେଇ ନେଇ ପାରୁଛି, ତ ଆମେ ଯଦି ନିଜେ ଚେଷ୍ଟା କରିବା ତ ଆମର ପାଖାପାଖି ଅଙ୍ଗନବାଡି କେନ୍ଦ୍ର ଆମେ ଯୋଗେଇ ବି ପାରବା।
0: ଆଉ ଏଥିରେ ପୋଷଣ ରହୁଛେ, ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ ବି ଆଏ, ତ ଦେହ ଲାଗି ବି ବହୁତ ଭଲ ଆଏ,
1: ଭଲ ଆଏ। ଛୋଟ ଛୁଆ ମାନଙ୍କୁ ବି ଆମର ଘରେ ତ ଆଜ୍ଞା ଛୋଟ ଛୋଟ ଛୁଆ ଅଛନ୍, ଆଉ ଯେତେବେଳେ ଆମକୁ ଆସିକି ବୁଝେଇଲେ ଯେ ଏଇସବୁ ଭିଟାମିନ ରହୁଛି ଛୁଆମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଇପାରବା, କିମ୍ବା ଆମେ ନିଜେ ବି ଆମର ଦେହକୁ ସୁସ୍ଥ ରଖବାର ପାଇଁ ହେଲେ ଭଲ ଖାଦ୍ୟ ବି ଦରକାର, ତ ଏଇଥିରୁ ଏଇସବୁ ଅଧିକ ଟିକେ ମିଳୁଛି ଭିଟାମିନ ବୋଲିକି କହିଲେ ତ ଆମର ଇଚ୍ଛା ହେଲା ଆଉ ଗତ ବର୍ଷ ଆରମ୍ଭ କଲୁ, ଭଲ ବି ଲାଗିଲା କରବାର ପାଇଁ, ଆମେ ଖାଇବାକୁ ବି ପାଉଛୁ ମଝିରେ ମଝିରେ ରଖିଛୁ ଯେତିକି ବର୍ଷ ସାରା କର ମାନେ କୋଉଦିନ କେମିତି ଦି ଦିନ ତିନି ଦିନରେ ନାସ୍ତା ପାଣି ଏଇଠୁ ହେଇଯାଉଛି କିଛି କିଛି ଆମର ସମସ୍ତଙ୍କର।
0: ଭଲ କଥା, ଦେହ ଭଲ
1: ଲାଗୁଛି, ଛୁଆମାନେ ବି ସବୁଦିନେ ଗୋଟେ ଗୋଟେ ପ୍ରକାର ଯଦି ବନେଇକି ଦେଲ, କୋଉଦିନ ପିଠା କରିକି ଦେବ, କୋଉଦିନ ମାଣ୍ଡିଆ ଲଡୁ କରିଦେଲ କି କ୍ଷୀରି କରିଦେଲେ ଛୁଆମାନେ ବି ଖାଇ ଦଉଛନ୍।
0: ଠିକ ହେ, ତ ଏଇଟା ତ ଆପଣଙ୍କର ମାଣ୍ଡିଆ ଚାଷ ବିଷୟରେ କହିଲେ, ହେଲେ ଟିକେ ଆଗରୁ ଯେନ କହୁଥିଲେ ଯେ ଇଥର ଯେନ ଧାନ ଚାଷରେ କେନ କେନ କିସମର ବିହନ ସବୁ ଚାଷ କରିଛନ୍?
1: ଧାନ ଚାଷ ତ ଆଜ୍ଞା ଆମେ ଭଲ ଅମଳ ହେବ ବୋଲି କିଣିକି ହାଇବ୍ରିଡ ଧାନ ସବୁ ଲଗଉଛୁ ଅଧିକ ଅମଳ ହେବ ବୋଲି, ଆଉ ସକାଳ ଉପରେ ବିକ୍ରି କରୁ, ତ ଯେତିକି ମାନେ ଛୋଟିଆ ଧାନ ବି ଲଗଉଛୁ ଆଉ କିଛି ବଡ଼ ଧାନ ବି, ଛୋଟିଆ ଧାନଟା ସେଇ ଯୋଉ ଭୁ 11 ଆଉ ଗୋଟେ ମମତା ଏଇଭଳିଆ ଅଛି, ଆଉ ଯୋଉଟା ବାହା ଜମିରେ ଲଗା ହୁଏ ସେଟା 8,004 মানে সেই বাহার জমি রে এই ধানটা টিকে ভাল হচ্ছে মানে আমার ক্ষতি বেশি নাই হবার গছটা ঢলবার নাই বেশি পানি হলে বি মানে ঠিয়া হয়ে যাচ্ছে ধানটা নষ্ট হওয়া কু নাই এই ধানটা ওজন বি টিকে ঠিক রহুছি ওজন ঠিক রহুছি পুলি বেশি যাবার নাই মানে সেটা নষ্ট হওয়া কু নাই না ধানটা ধরি গলে সেটা পোলা হয়ে যায় কি পানি রে বাজলে মানে গজা হয়ে যায় সেটা বেশি ক্ষতি করে এই গছটা ঠিক রহুছি আর এই ধানটা ঝড়ু বি নাই মানে জমিরে যদি বেশি দিন রহিগলা আমি তাকে অমল করিকি আনি নাই পারলু তাহলে এতে পরিমাণে নষ্ট বি হওয়া কু নাই ধানটা
0: আর চাষবাস কলা পরে ধান কেন বিক্রি করছেন
1: সবু আজ্ঞা আমি ল্যাম্পরে বিক্রি করু আমি জোর কার্ড করিকি ল্যাম্পরে দৌ আউ মানে খরচ বি সেমতি হচ্ছে তো খরচ কু দেখলা বেলকু বাহারে বিক্রি করলে লাভ নাই লেট্রে লেট্রে নিয়ন্ত কিন্তু ল্যাম্পরে ঠিক ভ্যালু মিলে আউ
0: ল্যাম্পরে মানে সুবিধা হচ্ছে পয়সাটা অধিকা হচ্ছে নি কি
1: অধিকা আসুছি আউ একাথরে আমি পাউছু আর এমতি যদি আমি বাহারে বিক্রি করব তো সেমানে বেশি বি নেবাকু নাই তাঁকর যেতকি দরকার সেই হিসাবরে নৌছন পয়সা বি যদি নাই তাঁকর পাখরে সেতকি তো আমার পাখরে এতকি পয়সা নাই আমি এতকি হি ধান নেবু অধা নেলে অধা রহি যাউছি তো সেইটা বাহারে বিক্রি করলে আমার পাই অসুবিধা আর যেতবে আমি ল্যাম্পরে একাথরে দেই দৌছু পাখরে পয়সাটা আসলা বেলে আমকু ভাল লাগুছি নিজের খাতারে পড়ুছি আর অধিকা পড়ুছি
0: পনিপরিবার চাষ যেন সব করুছেন সেটা কেন বিক্রি গোটা করুছেন
1: সেটা পাখরে মার্কেটরে বিক্রি করে দৌছু আমার পাখরে পাখরে মানে সপ্তাহে তিনটা চারটা মার্কেট আমার পাখরে হয়ে যাচ্ছে লোহনিপোড়া দুই দিন হচ্ছে সপ্তাহকে রোববার গোটে বুধবার গোটে আমার এই গাঁ পাখরে এবার নয় আর গোটে মার্কেট আরম্ভ হয়ে যাইছি আর গোটে শুক্রবার হচ্ছে আমার এই পাখ কলেজ পাখরে আমার বিক্রি নাই সেমতি অসুবিধা নাই মার্কেট সুবিধা ঠিক অছি আর যদি শীঘ্র টিকে মার্কেট কু পৌঁছাইলে আমি বেপারী কু বি দেই দেব
0: ভাল কথা আপনার বিভিন্ন প্রকার চাষবাস করুছন আর ভাল ভাবে রোজগার বি করি পারুছন তো নানি আজ আপনার আপনার চাষবাস বিষয়ে বহু সুন্দর ভাবে বতালে সেগে আপনার আমার আকাশবাণী তরফ বহু বহু ধন্যবাদ জুহার
1: জুহার আজ্ঞা
2: দাদা
3: হই বিরসু
2: নানির কথা শুনলা
3: শুনলা গা শুনলা
2: বলে আমার চাষবাস তো বনে রকম রয়েছে
3: হই গা
2: সে ভিতরে ই মিলেট মান্ডিয়া জেনটা গা
3: হই গা হই
2: ই চাষ তাকে কর্মই কইগরি সে লাগি পড়িছন
3: ভল কথা হে গা দেখুছ আজকাল তার চাহিদা বি বড়িয়া আছে আর লোক আদ্রুত হেউছি
2: হুম
3: বলে ঠিক জায়গা নে ঠিক মারিছন
2: হুম
3: হেলে বিরসু
2: হ্যাঁ দাদা
3: ই বহেন রো কথা সরু সরু তুমি কে সর আসুছে কি নি গা
2: আসুছে দাদা সূচনা মানকর কথা কইছো তো
3: এইটা পরে
2: বলে গুড গুড করি কি জনাই দউ
3: হইগা বলে পহলা যাইকরে চালো ই আমার বাজার হাটর কথা কে নেউ না
2: হই হই বলে আমার আউটলা আকর পাকর বাজার হাট মানকরে আলু কিলো পিছা রইতলা 16 টাকা পেঁয়াজ রইতলা 25 টাকা নেকরি 30 টাকা অদা 160 টাকা লেসুন 200 টাকা নেকরি 240 টাকা বিলাতি রইতলা 30 টাকা বাইগন 40 টাকা ভেন্ডি 40 টাকা বরবটি রইতলা 50 টাকা নেকরি 60 টাকা লাউগুটাকে 20 টাকা মাখন 30 টাকা করলা রইতলা 40 টাকা নেকরি 50 টাকা ফুলকপি 50 টাকা নেকরি 60 টাকা বন্ধাকপি 20 টাকা নেকরি 30 টাকা গাজর 50 টাকা বিট রইতলা 40 টাকা পুটল 40 টাকা নেকরি 50 টাকা কুঁদরু 40 টাকা সারু রইতলা 50 টাকা কঞ্চা মির্চা 80 টাকা নেকরি 100 টাকা আর কঁচা কদেল রইতলা 40 টাকা নেকরি 50 টাকা কিলো
3: বাজার হাটর কথা তো সরালা বিরসু
2: হই
3: বলে ইয়াদে পড়ছে আমার পাইন পাগর কথা
2: হুম
3: বলে ই কথা কিনে নিপটে দেউ না
2: হই হই জনাই দেউ
3: হই হই
2: বেলে আমার সুন্দরগড় জেলার পাইন পাগ বিভাগ কিরিটা নু যেন সূচনা মিলিছে সে হিসাব ন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত মেঘুয়াই রহবা তার সঙ্গে 15 মিলিমিটার তক বর্ষা হবার সম্ভাবনা রহিছে আর যেন তোল পবনটা বহিবা ইটা ঘন্টা প্রতি 8 কিলোমিটার দেইকরি বহিপারে আর তাপমাত্রাটা সবুন এতকা 32 ডিগ্রি আর সবুন কম 24 ডিগ্রি সেলসিয়াস রহিপারে হেনতান আদ্রতাটা সবুন এতকা 92% আর সবুন কম 73% রহবা বলিকরি সূচনাটা রহিছে
3: বিরসু
2: হ্যাঁ দাদা
3: সবু কথা টিকে রচে করিকরি রখলা গা
2: হই আর আমার বৈঠকি সরবার বেল বি হই গলানো
3: বলে নি আমার বৈঠকি কে রখমা
2: হই তো ঠিক না জনাবার আছে আমার চাষি ভাই বোন মানকে
3: হই গা
2: যে ঠিক না কে পাই কি আমার এই কার্যক্রম বিষয় নো মতামত রাখি পারমে তার সঙ্গে কানা সব তাঙ্ক নুয়া নুয়া চাষ মানো চালিছে সে কথা মানকে বি লেখমে গা
3: নিহাতে নিহাতে বলে আমকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে
2: খেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 7 6 9 0 4 2
3: ବୋଲେ ଚାଷୀ ଭାଇ ବୋନ ମାନେ ଆଜିର ବୈଠକ ନ ଆମର ବିରସୁ ଭାଇକେ ଆର ଇ ଶୁକ୍ରଦାକେ ବିଦାୟ ଦେଉନ୍ ଜୁହାର।

0: শ্রোতাবন্ধু আপনার শুনলে বাঘী কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান কলে অমিত কুমার এবং অনুরাধা পোড়ওয়াল।
1: আপন কোন দীর্ঘদিনর শারীরিক যন্ত্রণা বা স্নায়ুজনিত সমস্যার পীড়িত কি? তেবে অত্যাধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন পাই আজি হি যোগাযোগ করন্তু নিউরন ক্লিনিক এসটিআই ছক। পরামর্শ পাই কল করন্তু 7577974632। নম্বরটি মনে রাখন্তু 7577974632। নিউরন ক্লিনিক এসটিআই ছক।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুনছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা জুর্ম কথাচিত্রর এই গীতটি গাইছেন কুমার শানু এবং সাধনা সরগম।

শ্রোতাবন্ধু, এই মনছুঁয়া গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘড়িরে সময় রাতে 8:45 হওয়া যাচ্ছে। শুনিবা সমাচার সন্ধ্যা, পরে পরে ইংরেজি সংবাদ রিলে করে প্রসার করিবু আকাশবাণী দিল্লি কিছু ক্ষণ মধ্যে।

0: से राजा ओ राजमन्त्रीकर विचार विषय
1: ई जे महाराज सेनापति
0: ए राज्यर गुरुभार आपण बहन
1: महाराजांकर अनुपस्थिति रे जे कोनसि प्रकार कार्य चलाइ देवा मात्र वर्तमान राज्य निष्कंटक
0: हाँ निष्कंटक मंत्री महाशय शत्रु माने समस्त पराजित किंतु ए विजय सेनापति ओ तांकर बक्सी वृद्ध अर्जुन सिंहंकर ए दुहिंकु देखिबा लागि बहु लोक प्रांगण रे अपेक्षा करि रहि अछन्ति आपण एमानंकु संगरे नै सेमानंकु देखाय आणंतु
1: आसो बसंत विराट अर्जुन सिंह ओडिसार सौभाग्य गगन रे सूर्य चंद्र दुई गोटी तुम्हे आसो
0: मा उत्कल भूमि आज निष्कंटक शत्रु जे केवल पराजित ताहा नुहे एका बेळके निरस्त्र मा उत्कल भूमि एते दिने निष्कंटक प्रतिज्ञा एते दिने पूर्ण होई अछि ए राजार नुहे पुत्रर कर्तव्य जन्मभूमि जननीर समान जन्मभूमि जेतेबेळे विपन्न प्रत्येक सन्तानर कर्तव्य से विपद दूर करिबा आउ मु मातृभूमि को रक्षा करिअछि प्रभु तुमर ए विशाल करुणा जीवन रे बहुबार तुम्हर अपार कृपा वर्षण करिअछ आपदरे विपदरे उद्धार करिअछ भगवान সেদিন শ্রীক্ষেত্রে অসীম আর্ণবর জলতরঙ্গ মধ্যে বুড়ি যাওয়া কাহার করুণাময় করযুগল যেপরি মতো উপরক টেকি আনিলা কৃষ্ণ নদী কূলরে যুদ্ধভূমি জীবনর অন্তিম নিঃশ্বাস ধারা বিসর্জন করুথিলি কি আসি নূতন প্রাণ ঢালি দেইগলা অপার করুণা প্রভু অপার করুণা তোমার ইচ্ছা পূর্ণ হেউ
2: দূত এ বাঞ্ছা পূর্ণ হই পারিব না এতে আস্পর্ধা উৎকল দূত
3: আস্পর্ধা কাহিঁকি মহারাজ
2: আস্পর্ধা যে কাঞ্চি রাজ জমার প্রত্যাশ হইছে
3: এ কোন আস্পর্ধা হলা
2: পূর্ণ আস্পর্ধা এ বামনের চন্দ্র কু হাত বড়াইবা পরি সামান্য পিম্পুড়ি হই দীপরুখারে চড়িবা সমান আস্পর্ধা নুহে দূত মূর্খতা মাত্র
3: গজপতিঙ্কর এপরি নিন্দা করিবে নাহি মহারাজ
2: দূত নিন্দা কিছি নুহে সত্য নিরাট সত্য তা হেব নাহি দূত সে কুলাঙ্গর হাতরে মু মোর কাঞ্চি রাজ্যর কাঞ্চন জেমা পদ্মাবতী কি দেবি নাহি
3: ভালো কথা মু দূত এই সম্বাদ যাই গজপতিক শ্রী ছামরে জনাইবি দুর্নাম শুনিবা দূতর কর্তব্য নহে মহারাজ
2: দূতর তো বেশ কর্তব্য জ্ঞান অছি যাও যাও দূত তোর রাজাকু কহিবু মোর পদ্মাবতী কি বর ন মিলিলে চির কুমারী করি রখিবি বরঞ্চ চাণ্ডাল সঙ্গে বিবাহ করাইবি সে ভাতৃহন্তা ক্ষেত্রীয় বৈরী চণ্ডাল ব্যবসায়ী বর্বর তার আস্পর্ধা দেখি মু বর্তমান বিস্মৃত কাঞ্চি রাজা কপিলেন্দ্র দেবঙ্ক পুত্র নুহন্তি দূত যে পুরুষোত্তম দ্বারে যাই ভিক্ষার্থী হেবে যাও শক্তি অছি পরাক্রম অছি কহিবু এতে যদি লালসা পদ্মাবতী কু বিবাহ হবার যেবে এতে প্রবল অভিলাষ কহিবু যুদ্ধরে জয় করি পদ্মাবতী রু ঘেনি যাও পদ্মাবতী মোর শাক তন্ডুল নুহে যে যেও পথর ভিক্ষুক আসি ভিক্ষা করিব তা হস্তে অর্পণ করিবি যাও দূত তো রাজাকু যাই জনাও
3: জনাইবি মহারাজ প্রভুর নিন্দা শুনি ওড়িয়া নীরবরে ফেরে নাহি তার প্রতিরক্ত বিন্দু প্রভুঙ্ক পদরে উচ্ছৃষ্ট মো দূত দূতর কর্ম সম্বাদ বহন করিবা এ অস্ত্রধারণ নুহে অস্ত্রধারণ ভান মাত্র নইলে এ জীবন নেই ফেরন্তি নাহি মহারাজ দূত কর্তব্যে ত্রুটি ঘটিব এ অস্ত্র এইটারে বিসর্জন করিগলি যদি ওড়িয়ার বাহুরে শক্তি থাকে তেবে আসি এঠারু স্বদেশকে পুনরায় নেব
2: দূত সামঞ্জ দূত হই তোর মধ্যে এতে আস্পর্ধা প্রহরী
4: মহারাজ
2: দূতকু এই মুহূর্তে বন্দী কর প্রহরী রেডি আস্পর্ধা
3: আপত্তি নাহি মহারাজ প্রভুর অপমান সহি ন পারিবা অপরাধরে হতবা বন্দী হবা ওড়িয়ার ভূষণ কিছু আপত্তি নাহি প্রহরী চল
5: মহারাজ ক্ষমা করিবে দূত প্রতি ব্যবহার উচিত হই না
2: উচিত হই নাই প্রাণদণ্ড প্রাণদণ্ড উচিত হই নাই দূতর এতে সাহস রাজপ্রাসাদ মধ্যে রাজাঙ্কর অপমান করিব
5: তথাপি সে দূত মহারাজ
2: হেলা তা মু জানে
5: মহারাজ সম্ভবত ইহার পরিণাম ভাল হব না
2: পরিণাম পরিণাম নিমন্তে মোর ভ্রুক্ষেপ নাই মহামন্ত্রী
5: রাণী যুবরাজ প্রভৃতিঙ্ক এ বিবাহরে সম্মতি থিলা মহারাজ করিথিলে হইথান্ত
2: চুপ মহামন্ত্রী সে বিচার তুম হস্তরে নাহি কি রাণী আউ যুবরাজঙ্ক হস্তরে নাহি
5: কিন্তু দূত প্রতি এ ব্যবহার অসুন্দর দিশিব
2: অসুন্দর কিছু নুহে যা হইছে ঠিক হইছে
5: নিন্দা হেব মহারাজ